বুয়ের আকু মেলিল মরাই সেই টুবা বুয়ের চাউ দখিল রয়কো চাই জিকো বুয়ের আকু মেলিল মোদে দোয়া দুনা বুয়ের চাবান কো রুসলো না দুনা বনম বাওয়ার কো রুসলো না দুনা বনম বাওয়ার কো গাচেল নালেন গাচে গুরেই খাম নান কো মুসুলে টপু বাকানাম বা বানেখ wala mo def ludul njariñ baluy jeex fuma sa tok seitan daw ba soriko fuma sa jëm seitan dem fenen bako saxal di jaamu yalla ak leggey fuma sa nek lolu moy mbiram yi di bay di jox yalla bu wer fum tollu Serigne Salihou Mbake Masula bay moko di ray kolu luma sa bay jox nako Cheikh Bamba bu wer jox gu refet gu andulak